ন্যাং আল্লাহু এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমমেহা মিস্তাকুননি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারি ফাসকল এ ফহ কবিলা তাকা দারি কোল তাকা ওয়াং হা তাকং এ বামি হু লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফে উলমাট্টাকা কামমিহেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামগে গুলুং নুয়াতা রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমান ওয়ারাগ গাদেন আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামগে গুলুমাকি নুয়াতা আইলি গুলুমাকি এগে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কিত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেননং এ বাহুরি কিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুম মক্কাগে মুশরিকুনগে উদগুতাকা দেকল হেদুং এগে ইন্তিহায় দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবামি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরি ফাতিবি নামেস আবু লাহব আওহারুম মুশরিকুন কিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমান এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একলে গফানা দিমা কুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কিরত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলন ওয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালে গফানাকি তিমাম্মেন গে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়াকি মুন নুনে শাক্কেনে শুআইব গফানু গে কওমু গে মিহুন গে নুবাকামু একলে গফানু মান আল্লাহু সালামাক কুরেবি একলে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলু গে সাবাবুন কাং মি আয়াতুন সাফু কম ইগে গ্যাত্তিমা গে কামু গে গুলুং দেমে হেট্টুমাকি দে দুনিয়ে গে বাজ্জবেরিকান লিবেনে কামেক্কান আঙ্গাওয়া কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়া ফাবে মান সাররাহু আন ইউবসাত লাহু ফি রিজকি ওয়া আন ইউনসা লাহু ফি আছারি ফালইয়াসিল রাহিমা মানাই তিমা গে রিজকু তানাওয়া সুমাশা তিমা গে হাঁদাং গিনা দুয়াহু দেমিহুরুমান এদে মিহা এনা গে গ্যাত্তিমা গে মিহুন না গুলুম বাদহে কুরা হুশকামে আদে গ্যাত্তিমা গে মিহুন গে হালু বালা এবে আমিহুন না ভেবুন ওয়ারাকুন হেও ফোরুয়া উলুমাকি কোম্মেহেন কুরঞ্জিহে কামে এগুলুন কান্ডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবান হুশেহেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফাদ মিহুন না রিয়ামে দুয়াহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুগে বেল্লেওমুন বল্লবা বডি নুগান্নওয়ানি।

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صلِّ وسلِّم وبارِك عليه وعلى آله وأصحابه وأتباعه وعلى كل من اهتدى بهديه واستنَّ بسنته إلى يوم الدين. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فقد قال الله تبارك وتعالى في كتابه العزيز: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. إمها ريوتي ثنايا حمد لبي ودغم وني قد كيرتي وانتمان الله سبحانه وتعالى على من كلانك حمد كرم على من فاف فسي ومشا كنكمك هيتركما وايقن دني إكلانك حضرتم adi alam men wakil qurani mes kalangya mang allah menui haggu egengal kam evve heng ilaha kunu akamangalu hekiwam adi muhammad ge fani kalangge rasula kamangalu hekiwam allah subhanahu wa taala ekeleg fanasha ekeleg fanu ge alu ashabun salawata salama baraka lavande amin adi qiyamat dandin heyogotuga ebekeluna taba viha bayaku min salawata salama barakatuga shamil kurwande amin muslim akhne man allah taqwa wir ummati immata kunsha ahurenge amilla nafsa nasihat terive wasiye kuram man allah wahi kurwa fa wa basfulge mana gawe aditya ba mi hunge ver raskalange hadratun fa fa fusun libigatu masha udutaka bimfada tanwaskan hore swaruge teba mi hun awaswe gannash eswaruge tayyar kurava fawani taqwa verinashe muslim akhne islam deenuge hidayatuge ni'mataki islam deenuge hidayatuge ni'mataki insanunna man allah dharma kurevi emme matveri ni'me ahramenge rajyege rayetun garuna kaffahu karune islam deenuge hidayatuge faatile saabit ko genti beta nu asate ka harwe gendi minu qarunuge terega ebbaanta kama ebbaevanta kama miniwan kama eko rajya demiyoti islam deenuge mativeri hidayatuge sabamu kuriyange tanugaves divhin nang ebbaanta bayege gotuge demi tibeveni islam deenuge asaastoge hifattaagen kama medu chakkenne muslim akhne islam deenaki insaniyata mang allah dharma kurevi rahmatuge deen duniya akhiratuge falaha kamyabuge deen allah subhanahu wa taala ekalaange alutakun bolaba kiyamanga tumang ekalaange ruhi wadigannawa deen mang allah wahi kurava fawe al yawma akmaltu lakum deenakum wa atmamtu alaykum ni'mati ورضيت لكم الاسلام دينا ماني ميدو تبا ميهونگه دين تبا ميهون تيمنسكلانگه فريهم کو دوا فيم ادي تيمنسكلانگه نعمه تبا ميهونگه مچ تيمنسكلانگه فريهم کو دوا فيم ادي اسلام دين تبا ميهون دين کموگا تيمنسكلانگه روحي وڈگن فيم ادي وسكلانگه وحي کروا فاوے ان الدين عند الله الاسلام manai hama kashwarun allahu ge hadratuga deenaki islam deen muslim makhune islam deenaki haggu deen kamuga umun emha mistakun e deen wanuma islam deen wani goala waf adi islam deen nun ehen deen qabul ko fi miha ge kiben allahu subhanahu wa taala ekame qabul nukurwane kam wani anga waf ekalange wahi kurwa fawe ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين ماني دينك گوتگا اسلام دين نون دينن ادي ميها دناش
ফহে এমিহাগে কিবাং একং কবুলেন নুকুরাওয়া হটে আদি আখিরাতু গেনা ওয়াহুশি গেল্লে নিবেগেম ওয়া মিহুংগে তেরে ইন্নে মুসলিম আখুনে মুজতামাইগা ইসলাম দ্বীন দেমি অন্নানি আল্লাহ একওয়ান্ত কামুগে মচ্চা তারবিয়াত দিগেন না হে ও কঙ্কমং আমর কোন নুবা কঙ্কন নহি কুরমুগে ইজতিমাই রুকুন দাম হাটাগেন মিদিনকি একক অনেকক ইহতিরাম কো মিস্তকুঙ্গে আবুরা কারামাতা ফুরানিয়া মুদারাকাতের কুরমা গোয়ালা দিন ইসলামী মুজতামাউন রমজু কদ্দেনি মুসলিমুঙ্গে উলুমা আখলাক মিহাগিগে কাশোর কদ্দেবা লুবেতি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাওয়ে انما بعثت لاتمم مكارم الاخلاق ماني هم كشورن تمن كليك فانو فنوفني ريوتي اخلاق فريهم كوريو متك مسلم مخنه يو كان كمان امر كورما نوبا كان كان نهي كورمو اجتماعي ركوم احار منگ تريگ دمي اون نانجه مان الله وحي كوروا فاوي ولتكم منكم امه يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ماني هيو كاموغي مغا غوا ادي هيو كانت تكا امر كورا ادي نوبا كانت تنهي كورا بايكو تيبا مي هونغي تيرين واهوش كامي اهورن نكي اورن نكي هما دين نواني مي هونن مسلم اخونن اسلام دينو كي ماتيري اساس تا راجي غا دائم دمهتو متكا মিজমানুগ কুরবিদান কঙ্কম বলালুমকি মুহিম্মু কামে মিগতুন কওমুগে ইসলাম দীন দেমেটুমগে মকসদ হাসিল ওয়ানে গত কানুনি গতুননা সিয়াসি ফেম বরগিয়া তালিমি নিজাম গে তেরেইননা উমরানি তরক্কিয়া হাদারত গে তেরেইন কুরবিদান কন্তত কেভে এগে তেরেগে ইসলামী শরীআত গে হুকুম তা কায়েম কুরমা ইসলাম দীন আসাস তকা খিলাফ নুয়ানে হিং কানুন তং হেদুমুগে হরদনা নিজামে কায়েম কুরুং ইমেনে আদি ইসলামী শরীআত গে জিনাই মদনি আইলি আদি মালি হুকুম তকা গুত কানুন তং হাদা এগ মচ্চ কদাই নিজাম বট্টং কুরঞ্জে দিভরাজ্যে গে ইসলাম দীন মিহাতন বেস দেমি ওতি মাং আল্লাহ গে ফদল ওয়ান তকম ফাও দিবেহি দাওলাতুন একম দিম মুহিম মুকম গে সাবাবুন্না দুস্তুরি গতুন্না কানুনি গতুং দীন হিমায় কুরেফা ওতুমগে সাবাবুন্না দিহিংগে মেদুগে ইসলাম দীনং ওয়ে মাতিবেরি লোয় বেগে বড়কামু মিয়ং কামু মিকং কাম মিকং কাং ইতুরং হরদনা কুরং জে মিগে ইতুর ইসলামী উসুল তে নেগেটুমা ইন্তিখাবি ম্যানিফেস্টো তোগে ইসলামী শরীআতুগে মকসদ তা হিমায় কুরেওয়েনে ফদ কং কং হিমানং জে হম এহম ইসলামী আকীদা হিমায় কুরেওয়েনে গোত তালিমি মনহজ ফরমা কুরমা মুকাররর তং হাদা এগ মচ্চ দরিন তরবিয়ত কুরেন জে মিগে তোর কুরআনা বেহে মরকজ তকা ইসলামী তালিম দে মুআসসা তকা ইসলামী ইউনিভার্সিটি তকা কলেজ তক কায়েম কুরমা ইসলামী ইলমি প্রোগ্রাম তকা হাফিজুম বিনা কুরমা ইমামুম বিনা কুরমা ইসলামী মুজতামা বেনুম ওয়াকি দায়রা তকুম মিহুম বিনা কুরুমগে মশরুত ইতুর কুরঞ্জে হদ্দাওয়া বড় কুরে বেলাস কালাক আলমিন্নি ইসলাম দীনুগা ফাতিল সাবিত গগেন্তি বি খুলগ হেও হেও কান্ত তক আমর কো নুবা কান্ত তন নহি কুরা হেও লফা সালিহ বাইক কুম গা লাবান দে আমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু কওলি হাযা واستغفر الله العظيم الجليل لي ولكم ولجميع المؤمنين والمسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়াল অন্না কংগরে কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
3: শাবিয়া

0: এবরেন রক্ষাতের কুরবি আদি মুনু আলি খামাই উফা বেরখং এবরেন না দেবি
1: وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا
0: এবরেন খেতের বি খামাটাকা জজাইগ গতগা এবরেন না স্বর্গে আয় ফাশুই ফেরান দেবি

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমান কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কালাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া ম্যামিউঙ্গে গাতাম তিমান কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন ওয়াগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু এ কালাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নে বিনামা এ কালেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্না মঞ্জহি ওয়াডা গতি হে কেতে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকিদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: মতি দেমিতি বে জুয়াম ফিরহিং কুদিং এউরেঙ্গে খিদমতুগা বুর জাহানেতে তিবায়ং একুদিন ফেনিজ্জনমা একুদিনি এতম মিতন বিহুরওয়া লাফাওয়া রাম মুত্তকিং হিন্তিবায়ং হিওয়ানেতে
1: وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا
0: আদিতিবায়ং এতম ফেনিজ্জনমা সিফা নকুরেভে ফদে নিয়মতাই বড়ু এগেমবা বেরিকমে তিবায়ং এতনম ফেন্নানিতে

0: ইসলামী উদারেহুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগ সুয়াল অন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া